0: হাই,
1: কি বো?
0: আই
1: কি? আই
0: আই
1: কি? কা কে আই নাকি
2: জানলাই আই? আমি ভালো
1: বলে ব্রেক করতে হবে
0: না। কি আই? আই হেট ইউ।